0: জানি চাও মে খেত বারে বীজ বয়ে মো ফসল বাহিব বিশ্রম করু তো পাশে বাপ দাদানি জমা হাতে মার অধিকার কেমনতি সুরি জন্ম থেকে হকদার হে কানুনে আ বাত মানি হে না পণ্যা পুটে এমন হক কই লই শকে না রিবাজ আর সচ নে বদলি শকে বাপ দাদানি জমিন সুরির অধিকার সুরিনু হক এনানি পহচান
1: বাগড় রেডিও এবং বাগধারা সংস্থা দ্বারা জনহিত মে প্রসারিত